নাটক, যাত্রা ইত্যাদি। টেলিভিশন এই বহু পুরাতন ভাবর নব আবিষ্কার। রেডিওর চরিত্র একেবারে ভিন প্রকৃতির। তাত কান দুখনের বাহিরে উপভোক্তাজনের আন একো ইন্দ্রিয়রে প্রয়োজন নাই, অবশ্যে মস্তিষ্ক আর হৃদয়ানুভূতির বাহিরে। রেডিওর শক্তিয়ে কানর ভিতরে গই মর্মস্পর্শ করে। নাটকর দরে দৃশ্যকাব্য কেবল শব্দর যোগে পরিবেশন করা সচাই কৃতিত্বর কাম। অন্ধ মানুহেও কানে শুনি নাটকর কাহিনী

রবীন্দ্রনাথ ওজার সংগীত যাত্রার দ্বিতীয় খণ্ড, সাক্ষাৎ গ্রহণ অশোক ভট্টাচার্যর, 8:30 বজার গীতিমালিকার শিল্পী সারু গোহাঁই আর জ্যোথিকা চৌধুরী, সান্তনা বরুয়া, প্রতুল গোস্বামী, রুমি গোস্বামী আর অসীমজ্যোতি বরুয়া আর অরুন্ধতী শর্মা চৌধুরী।

0: গীতা হাতীকাকতির গীতর কথারে সারু গোহাঁই আর যুথিকা চৌধুরীর দ্বৈতকণ্ঠর গীতটি শুনিলে।
1: হ্যালো, এতিয়া দেখুন তো নিজের স্বাস্থ্যক লৈ একেবারে চিন্তামুক্ত।
2: চিন্তা কিয় করিম, মই একেবারে সঠিক ঠাই বিচারি পাইছো।
1: কোন ঠাইও?
2: গুৱাহাটীর ভেটাপাড়ার হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান।
1: তাত হেৰো কি কি সুবিধা পোৱা যায়?
2: বিশেষজ্ঞ ক্লিনিক, সরকারি সাহায্যত সুলভ চিকিৎসা, যোগ্য রোগীর বাবে বিনামূল্য ঔষধ আর উৎকৃষ্ট স্বাস্থ্য সেবা।
3: তেন্তে ময়ো এবাৰ যাব লাগিব।
2: নিশ্চয় নিশ্চয়, তোর বাবেও স্বাস্থ্য সর্বাধিক গুরুত্বপূর্ণ।
4: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটী।
5: বিশেষ লোক আদালত সমাধান সমারোহ। মহাবন্ধ উচ্চতম ন্যায়ালয়ের বিচারাধীন গোচর সমূহের ক্ষিপ্র আর ফলপ্রসূ সমাধানের সমাধান সমারোহ শীর্ষক বিশেষ লোক আদালত আয়োজন করা হয়েছে। 21, 22 আর 23 আগস্টত অনুষ্ঠিত হবলগিয়া এই লোক আদালতত অংশ নবল ইচ্ছুক গোচরের পক্ষ সমূহক সংশ্লিষ্ট জেলা আইন সেবা প্রাধিকরণের কার্যালয় অথবা রাজ্যিক আইন সেবা প্রাধিকরণের কার্যালয়ত যোগাযোগ করবল অনুরোধ করা হল।
0: হেমন্ত গোস্বামীর গীতর কথারে অনুষ্ঠানত এইবারর শিল্পী সান্তনা বৰুৱা।

জীমনী চৌধুরীর গীতর কথা আর কিশোর গিরির প্রযোজনারে প্রতুল গোস্বামীর কণ্ঠর গীতটি শুনিলে। গীতিমালিকা অনুষ্ঠানত এইবার শুনাবলৈ লৈছো রুমি গোস্বামীর কণ্ঠরীতি গীত। গীতটির রচনা সূর্যকুমার রাজার।

0: সূর্যকুমার রাজার গীতর রচনারে রুমি গোস্বামীর কণ্ঠর গীতটি শুনিলে।
1: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
2: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
3: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
0: গীতিমালিকা অনুষ্ঠানটি শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহুৰ পৰা। অনুষ্ঠানৰ শেষত এবাৰ শুনোৱা হওক হেমন্ত গোস্বামীৰ গীতৰ কথাৰে অসীমজ্যোতি বৰুৱা আৰু অৰুন্ধতি শৰ্মা চৌধুৰীৰ দ্বৈতকণ্ঠৰ এটি গীত। গীতটিৰ প্ৰযোজনা কৰিছে ৰাজেশ্বৰ বৰদলৈয়ে।

হেমন্ত গোস্বামীর গীতর কথা আর রাজেশ্বর বরদলৈর প্রযোজনারে সেয়া আছিল অসীমজ্যোতি বৰুৱা আর অরুন্ধতী শর্মা চৌধুরী। গীতিমালিকা অনুষ্ঠানটি ইমানতে অন্ত পৰিল।

প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়িবলৈ। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটোপলর নির্ভরযোগ্য বাতর সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in-ত নতুন ভারত

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংর বাবে আজই ফোন করক 9957568450।
2: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।

0: বেমার ভাল হওয়ার পর বর ফুটনি দেখুন তো কথাটো কি
1: নহব কিয় হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে
0: তার মানে
1: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান
0: তাত কি হয়
1: হেরো নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলোয়া মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলিয়া পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি
0: মানে
1: তোর কারণে সকল বিনামূলিয়া আর জ্যেষ্ঠ নাগরিকর 50% রেহাই
0: তেতিয়া হলে ফুটনি মরাটো তোর একটিয়ার
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী।

শ্রোতা সকলে ইমান পরে প্রণামী বরঠাকুরের কণ্ঠত তফজ্জুল আলী রচিত দুটি আধুনিক গীত শুনিলে। শিল্পীর কণ্ঠর গীত পুনের শুনবলে পাব আজি সন্ধ্যা 7:45। এয়া আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠানত আগবঢ়া হয়েছে শান্তনু বিশ্বাসের কণ্ঠর খেয়ালত রাগ শুদ্ধ সারঙ্গ।

0: মানে ধৰি লওক অনুচিতা নেদাক ৰেডিঅ' গুৱাহাটী ৰেডিঅ' চেণ্টাৰ আছে নেকি ৰদবন কোম্পানী
1: আফ্রাং হাকু কু জংসি লংদাম লেপুতং তে আফ্রাং ফ্রাং আলু নলং বংকে চেং আবে আমুরি আবে পংসি আবে লাপু পিনে আদা মাসারা লুন বসামে লাপু ইনুবেত তো লুন পল লুন রে লাপেন বং ওয়াই লুন বতামে ইনুবেত লাপু হাং পল লুন রে তং তে নন জংসি লাপু সন হালা হাই আলুন আলং পিনে চেং মুরি পংসি আং দি আং আট পাচে তন দুন পেন জংসি রড পন লাপেন রাডফান পাচে থাং পন লে পুতাং তে হাল হাকু কু এ আকু আলু নলং বাঙ্কে লাসন সি দুনাং জি লাসন রো লংলে লাপুসন ক্লেম লংলে লাপুসন জংসি আলি পেনে চেং মুরি পিজন লতে লাকে আফ্রাং অরিজিনাল আতে অড বাং বীরচর পো হাল বংশ ধর্ম বাং আবিদাত পো পু লা বংশ নাম নালি মাত
0: কপি লা লাতা কালাং লাতা মানে রাতা তুম মাথা জি দি লাকে জংজু নেলে মাথা দাম লাম হে লাকে বাংরাত কে ক্রকরি জি মানে কি মাতি বস্তু কে অরিজিনাল কিনে পর ডাকে আফ্রাং পনে তুমকে চিং মুড়ি কুপিনি ডাকে পাজুদুন দে বলা লাইকে চকচে ভর ধরলো ঠেলু আলুন বা হয়তো মানে ডলা আলুন বা কুপিনি চারি আলুন লঙ্কে লাইকে আবিদে জিগে দি লাই খালি মানে মামে আনি হাতে সে নেই কাজু লঙা তেং লাই মানে কুপিনি রিসুমার কেনে কুপিনি কিলো নহুন মানে আলা চিং বুরুপ কুপিনি থিপ দুনা তে অট
1: কালাসন মানে
0: পাচিং বাদুন ঠেক সেটা কদৌ কই লংলে পাচিং বাদ থিপ দুনাই বা পিদুনাই পোলাম কালি আতে গে বস্তু হলাই বাকে ইসি কুপিলমা লহাই বাকে লুন মানে ইসি ক্লাসিক বস্তু পিনাকে দি অরিজিনাল
1: লাসি ননলি তুম লাপেন কে রাত আলং পেন তা পেন আন আলাম থে লা পেন কে তো পেন লং ল এ লা কে চার হে তাং হো লা পেন তুয়া এ কে থান তাং হো ও লা হাই লং জংসি এ চেং মুরি পিদুন তাং তে আফরাং ধর্ম উগির জি তে বনস তা মে লা বং ওয়া লুন তাং হো পেনে লা আরং আজে লং আলুন হাজা লুন তাং পু লা হাই লং বাং কে চেং মুরি আপং সি জংসি পিদুন লে পুতাং তে লা পান সো সে আলি রচাম দো পো লা পেন আর জুতার মে মুচর পো লাপেন রাতা লা পাঁচশো সে ঠাং পো ও লা পুসন সে কিপু বাংকে ওং লাপেন নীল তুম কাছে তেং তে হালা কে সার তুম তা লা বাংসো আলাম কে হজো মঞ্জি মাপু
0: সার তুম সেটা নন কে লাপ লগে মাদি নন ধ লাংদাম এখানে মানে ধ নন বিহু আসামিস মানে বিহু কেনেটা ড্যান্স কো পেনেটা
1: কালা
0: বা হাদাক্তা নন কে স্টেজ লং আজুল আপান কে দি হা হাবিত কো পেনে কালা কিনে সিনো স্টেজ লং আঞ্জুল স্টেজ পেন চিমিলাই চট মানে লাংস পেন পরিবেশ পেন বা চিমিলি পেন মাতলা তুম তাকো পেনে পাপ্রেক দো এটা ধরল নন্দ ল বং ওয়ে লুন বা কোপেনে ডাকে এতুম লাহে বাংকে এতুম কিনে কালে বিচার লুন কালি বা পরম আলুন কালি মানে দি লাগে হাদাক বাংকে কোপেনে পার্ডন মি হলা হিনুনি লাহে বাংকে সেটা ধরল কোপেনে বিচার আলুন কিদার আলুন বা কপিনে ধর নীতি নিয়ম আলুন লঙ্কা আবিদাত পর লাহে বাংকে পাদল লাহে বাং ইদিন ইদিন দা জিহে কপি লাহে লাবিন লাহে আলাম দু
1: নালি পেন কেলং আলাম থেলা থলো কে জুমি পিগলো লাপেনলি তুমতা এন্ডিং থে পিগলো লাপেন রারা তুমতা লা বংশ আলাম জিরে বাংকে মাসাব সু কামা থাপন আর দি পিপো বসি মা থালো তাতে স্যার পুথত আদুন থু দাম থু সিনা হালা বাংকে এ লামে তাম চং আহিন কে তো কে লাং আহিন কুপুসন সি কে ফ্রাং দুন জিমা লাপেন ইলি তুম কো আন সি আফি কে দোলাং মা লাকা তো কবি এ লাং ইং সি ডাম পেন এ সোনা লাম বাং দাল তুম চিনি নাং লি হেন ল ইলি কার বিয়াং বং পেন কে ভারত আদে আদাং আং বং তা লামে লাম চং আহিন কে তো কে লাং আহিন আনং কে থে কে লং চেং বাং ফুলো লাকে রং মিলি রাহি পু আকিতাব কে তক পেন আজক পদ্মশ্রী আনং এ লং লামংসি লাবং সো আনং এ কে লং পট আফ্রাংসি নিলি অল ইন্ডিয়া রেডিও গুয়াহাটি পেন চেংলক ইলি সুকার বিকা দৌ কাউয়ে হিন পেন সিনালি ফান সুরি সুরি নিংকাং সামা কার ডোমনা পাজিরি ল দেং ইকথা
0: বস্তু লাপুলো দি মানে পদ্মশ্রী কোপেনে বা নিলা আন কোপেনে লং থা লাহে কে বাং হাল লং হুলোলে প্রদীপ নাই লাহে সিতা

0: লিকার বিয়াং বং পিং নাং হিলো কে চেং সিলো লাবাং কে নিং থেপিক লাপে নিং কারং পিকালাম
1: নেলে কি লং কালে নেকে আপনা মত পুলো কে লহাই পদ্মশ্রী কি লং লে খায় ফান কার বিয়া খে ফান সি বাং এশিয়া মান কি পিলো নে রং রং তরাং ফান কালি
0: জুমে পিকালাম লো লকে এ তংতে লা কে টক লাং হিন নাংলি কমেন্ট টু পেসি কে পাং চেং মা লাবাং সব ফুর কি মো মা সব সব ফুর দাম জি মা
1: কি পাং চেং কে ভি পেন্টা নে বাঙ্গা সাপু মানে লা কে টক লাং তো এসি ইন চাম গেল তুম কে ইন চাম সন কে ইন চাম সন হম কে আপনি পিনে দে লা কে টক লাং কো পিনে লা ক্রিয়েটিভ আমনে তুম তারা ইন চাম লাসি টগলো মিসু তুম মিসি বারালোতে মানে লাং মিসেন তিলা তুম চিং রুম পে প মানে লাং আলা লাং লাং থেপিয়ে হোতালা তুমকে ফং মানে থিথিলা তুম চি বোর পেট প মানে লাঙালি লং দুন রাতেতি সেটা এই জন্মের লোতে নানি থিল প সেটা লাং সো আইডিয়া মালা পুলা চিং রুম পেটে মিসু সি তুম চিং রূপে তপসিলা তুমি থিঠে দিল লাং লাং থেপি হুতালা তুমি রিং ফোন থেলো লাসি ইলি মুনিত তারমানে চিং রুম পেট কিউন ইয়া কামবে পোয়া যালো মানে ইনিং আলো মাথা দামে চক নে চক চলে আসো লাসি আকো নে সফি নসো নে দা ইউনিভার্সিটি পড়ি হুত ইসি তুমোট মানে কার্বিয়াং লং বিহেক পেন থেক লং পেনে এ লং সুন ইং লং আর লক পেনে বুতে গোসলাই দি লাসি নি সি খাদিয়ানিয়া নবযুগ সৌদে বীরেন্দ্র কুমার ভট্টাচার্য সি এডিটর পতে আদাক নিলি তকদুন মানে কেনে প্রেতাত্মা আপু শিল ভেতা আলাং সুন আলাম সি এতকে কালাং নে কালাং সেটা আতম নে বিহেক পেন্টা নিকার জুলং দাগ রুই পি জমি দু কপিনে চার কিতু চেতার কিপু আলাম দু বা কপিনে লাং টেং পো কপিনে আর নাম তো মানে ঠিল হা তুম কেসার তো নেফানাং থান বিহে পেন সেটা দাক নন মানে নস তুম লং কে দু লং কি পেন কাদম লাই গানে এনে পাদন তাপ আর রং আমেন কপিনে তা এনে সেটা টিচম রং পুয়া কপিনে দু কলাং হো লাসে লা হা কেনে তা ঠিক লং পসে হা লা পাদন লাসন সে কে তো কে চেং সি লা হলো নি
0: আন্তে লা রং মিলির হা হি টকতে আপ্রাং লাবাংসো কিতাব কে কপিলো সাহ লাপং সো কিতাব রানা লং লাপং চে থাং থে দাত লাপং ক্লার্ক লে দাসন সি ইলিতুম এন কাচিনি দাম থাপং সো লাম লাপং সো আ কিতাব
1: আলা কিরো থাম সব ফ্রান এ টক চিং কে নে মানে মহাত্মা গান্ধী পু আকার দিয়া লাম পেন চিট সো কিতাব লাইল প্রিন্টে তা কিতাব ল চিট সো মহাত্মা গান্ধী আজীবন হেদি আকার দিয়া লাম পেন নে টক দম লাইল
0: আন্তেলা রমিলের হাহি আকিতাব তকটিয়া প্রাং কুপি কে মাথা লাপেন কোনাত মেছিলা পানা যা কং কে লং লসা
1: লাবা চিন দল প্রতি মেতা কো পুরো নে থানতে ফলাস ইনচাম ফুল হো লকে তক খান তো গে মাথা তা মাথা ফু পো কোপনে মান দাতি কে না দিগদার মানে বস্তু কে নে মাথা লে দে নে আচ্ছা তো লিটারেচার এসামিজ লিটারেচার কি পড়ি গোপিনে কলেজ ইউনিভার্সিটি তাই দি আমার সিনে এলাম লহে মানে কাপড়ে কাপড়ে খাই খাই বাং মানে চিঠাং বা চিনি কালাং তোমা মানে সোসাইটি জীবন বা গোপিনে লাই দা চিনি বাং দু থ্রু লিটারেচার সেটা কারবি তুম ফান জক তত তক বাং ওই পিনাং লাংস বাং নে বিহেক তন্তার নে নিং মানে আসাবো কিনে দুক নাসি এই রজনীকান্ত বড়লৈ তা মিরিজিরি টকল বা লুমিয়ার দায় তা পৃথিবীর হাঁহি টকল বা বীরেন্দ্র কুমার ভট্টাচার্য তা ইয়ানুঙ্গুম হা মণিপুর টাংখুর নাগা তোমা জীবন টকল লাহাই বলছি লাং এর ল জক তা টক বাংবে বাতা এসি কোপেনি ম্যাগাজিন লম আব্দুল মালিক কার্বি আংলং আবলন আলাম টকপন আপনি শর্ট স্টোরি লওনি পড়ি বাঁচবে না হ্যাঁ শর্ট স্টোরি কি তো

0: মানে বাজপেন কাজিরমা প্রোগ্রাম ল কার্বি আংল ঠেকটেকাং লংসুয়া বলন এসিয়া ডেসক্রিপশন দো আলাংসো পেন্টানে নি বাই আনকি দিনে লংসো পাচি থাকি জাসিমত যা কংকেলা হেলো বস্তুকে লাসে নি কার্বি আলম পেন্টক তে হম লম পেন্টক মানে কার্বি খে আর লাইফ কপিমা ফিলোসফি কপিমা লংম কি ক্লেম কে দাম কপিমা আর অনাথেন কপিনে কাপে কাপে খাই তুমি পাচনি পামি নাম ট্রু লিটারেচার উলংসো বাংসি মাথা আছে লাসে রংমিনি হি কেটক বস্তু বাংকে
1: মেসেন আলাম লসার লাগে আনতে এসন আলাম বাংকে লাপুসন হেল এ নালি কেটক বেগ জি পু আফান কুপিনে এসন বাক মেসেন পরাসন লাপুসন জি বিমা মাতানতে কুপুসন পর হসি নালি কেটক লাং আসাই কে ক্লেম ল
0: নে লাবাংকে নে ফান আজাটা পড়াবে কেটক নাই প্লটে নে টকপ আজো বাঙানি টকতে আজো কে নিমেক যাং দা পিক ন বাজে আফিলতে নিগে নিমেক চেহাই উনি ঠান্ডা বল আৰু নে আনালো আদাপ তামে আনালো তামে আৰু কি টকি পুলতে বাং হাজার চিংকি উ নয় হাজার নয় নে আর জুলং লিলো কে আৰু চকে কেনে কলম আৰু বহি কপিনে মামে চিংকি হৈছিলা নে নেফানথাং ডিষ্টাৰ্ব
1: নাংলি বাংকে আবিন এটা বাংকে নিলি তুমকাচি নিয়ে তেং তে লামে লাম জং কেপা চেথাং লাপেন লাপান সে রাডাং নু কেপা ক্লাং ফানা বাংকে আহম লাম বেঞ্জং সি চেথানাম জিলি পুতাং তে এ পয়দ লাপেন গয়দ লাহাই হিন বংশী হানপেন লা এ নোভেল লা সোনা হিন সি নাংলি আকি অং কে কেটক আর ডিজিপি তে বঞ্চ তামে এ হির জির তাং হো লাপু লুন তো মো তাং হো হালা সো হিন বংকে মাসাব সো কা দুরে লাপু জন থেকল হালা বং সো লাম জির কো পোনা হক লস
0: কলাং লে তো মানে হির জির টক ঠিক ঠিক কে নি কে তো হির জির টক ঠিক থে জি টকি পু পো টক ঠিক থে
1: হুম হুম নলে নি কে মাথা
0: মাথা কে মাথা সেটা টক ঠিক থে বাং আনে কি টক ঠিক কুসন জি টক মা পো জালে মানে টক ঠিক থে আকো লুন কোপে নেতা সন সন নিয়া লুন মানে দো হে
1: কলাং
0: ভূপেন হাজরিকান পানং আলুন তা দো ফাটক যায় কপিনে লসন তা দো দো দো সেটা নে টক টেক থেল হয় বাঙ্কে
1: আনতে হালা বানালি কে টক তাং আন আলুন আতু মুকে কুমানে জং সে আলুন সে পুলুন সে পিজং সি নাংলি কেং রিবাং লাপেন নাংলি হাং লে পুতাং তে নাংলি পিদুঞ্জি মা মতে নাংলি জেহাব তে থাপ জয়পো
0: কালি কি পিদুঞ্জি মানে আলুন সে ওটা কে কুফু বলে কি ফিটে কো দোকান সি থেইও আবি দেলো তে দাফে লই পিপো
1: কালা হক লাম
2: লাপানা পর্ণালে তুম লামেট কি ফুরাং ডেং লংপেন প্রফেসর রংবং তে রাং লাপেন হুটবাং প্রদীপ রংফারা তুমংবং লৌ কেটক আফুথাক চিউ চিপুদ লামজি আর্জিলং ইং লাকে আকাশবাণী গুহাটী মহাবহু জাইমাই কেউ আংলাকে মিডিয়াম ওয়েভ লংপেন মেটার ফারুক ফ্লি রক্রি সিরা তবর ফ কেলো হাটসপেন ভারত ঠক সিরা ইংকর সিরকেপ লাপেন মেগা হাটসপেন কে ফারুই সিরাই সিরা তবরাত্র লাকে আকাশবাণী গুহাটি মহাবহ আদুন্থু লুন নাং ডেঙ্গ লংপেন বারে রং ফার পি পেন কি লুন লুন কিমি আসন সোনা লুন আরজু লং ইকব লাবাংসা লুঞ্জের কে পিনিসি দা কার্বি আং জেং আলং পেন কিরত কাপাং চেং ইকব তাংতে লুন কিমি কিরত কাপার জু আং ডেং লং পেন বারি রং ফার পি কি লুন আলুন আলুন আলাম থি জাং সাই জাং সাই তাংতে আর জিপ সেনাং বারি রং ফার পি কি লুন লাবাংসা লুঞ্জের

পিঠ নাম না বলা হাং মাথায় ও আগে দাহা থায় দৈমাজিয়াও নি আগে যারো শিখলা দৈমাজিয়াও নি।

গাং সেংরা বৈশ শিখলা বৈশ বেছে গেছ খাং গাং গুলি গুলি গাং সেংরা বৈশ শিখলা বৈশ বেছে গেছ খাং গেছ হ খাং জি হ খাং খানবা ইয়াং খ

0: হৈছে প্রধানমন্ত্রীর কৃষি সিঞ্চয় যোজনার আসনির অধীনত আমার এই অঞ্চলত ছয় সাতজন কৃষকে আমার ডেলিভারি পাইপ হোক বা মেশিন এইবিলাক পাই যথেষ্ট উপকৃত হয়েছে। এইখিনি আরো দুই এজন খেতকে দেখি পেলায় আর লওয়ার কারণে আগ্রহী হয়েছে, গতি সি এটা আমার কারণে একটা মানে রেজিষ্ট্রেশনের কাম চলি আছে। নামত মাটিটো নিজের নামত নামজারি থাকিব লাগিব, নামজারি থাকিলে
1: মাটি কিমান থাকিব লাগিব,
0: মাটির কোনো ধরনের হেৰি নাই, কথা নাই, নামত নামজারি থাকিব লাগে, আর আধারখন আর নামজারি থাকা যখন জমাবন্দি কপি সেইখান লই পেলায় আমার যাক সি এস সি সেন্টারত পঞ্জীয়ন চলি আছে, আমার কৃষি বিভাগের তো চলি আছে, এইবিল আমি আমার রেজিষ্ট্রেশন কামটো চলি আছে আই ডি।
1: তাহলে কৃষক পঞ্জীয়ন কামটো ইয়াতে চলি আছে নয় জানো? কৃষক পঞ্জীয়ন কামটো অতি প্রয়োজনীয় কাম, এটা কৃষকের বাবে কিয় প্রয়োজনীয়? আমার যখন কৃষক শ্রোতা আমার আছে, কৃষক বন্ধু শ্রোতা আমার আছে, বুঝাই দিয়কচোন বাৰু এই পঞ্জীয়নের কিমান প্রয়োজনীয়?
0: কৃষক পঞ্জীয়নটো এই কারণে সেই নির্দিষ্ট যেটু আমার মাটি মাটি যেটু হেৰি সেই মাটিখিন মানে আছে নাই প্রকৃততে সেটা একটা, আর সেই মাটিখিন আসল খেতে এটা আমার কথা হল কি মাটির পরিমাণটা এনে কারণে মানে অনুভব করছো যে একথা মাটিতো মানুষ লাখ টাকা ইনকাম করবেন।
1: যুক্ত কৃষি বিভাগের আসনি আছে, সেই বিভাগের আসনি সেই আসনি সময় যদি আপনি সহায় পাবলগা হয় তাহলে পঞ্জীয়নটা প্রয়োজন আছে?
0: নিশ্চয় পঞ্জীয়নটো প্রয়োজন আছে, আমার কোয়া মতে কৃষক পঞ্জীয়নটো খুবই দরকারি, এটো লাগবে কম্পালসরি। এটো আর আমার এটা পেডি প্রকুপমেন্ট যেটা আমার ধানের পেডি কুইন্টল হেৰি চলি আছে, এটা আমার সরকারে আরো হেৰি বড়াই দিব লাগে, প্রতি কুইন্টল ধানত 2550 টাকা করেছে, গতি এটা কৃষকের কারণে ভাল খবর আর খুবই উৎসাহিত হয়েছে। অলরেডি আমার বহুজন কৃষকে ধান বিক্রি করার যথেষ্ট আগ্রহান্বিত হয়েছে আর অলরেডি ধান বিক্রি করে যথেষ্ট উপকৃত হয়েছে আমার অঞ্চল। আমি সার্টিফিকেট উলিয়াই দিও, সার্টিফিকেটখন উলিয়াই দিওঁতে খালি বেলেগ বিশেষ একো নালাগে, জবাবন্দি কপিটো বেংকৰ হেৰিটো ভোটার আই ডিখন আৰু আধাৰখন এইখিনি হলে আমি আমাৰ বিভাগৰ জৰিয়তে আমি সার্টিফিকেটখন উলিয়াই দিওঁ।
1: মানে এনএসপিৰ জৰিয়তে লাভবান হ'ব পাৰিছে?
0: নিশ্চয় লাভবান হ'ব পাৰিছে।
1: কিমান কৃষকে এই সুবিধাটো লৈছে?
0: ইয়াতে প্রায় কৃষকে ইয়াতে লৈছে, প্রায় খেতিয়কে লৈছে, কিছুমান খেতিয়কে এনেকুৱা তাৰমানে নিজৰ সময় বা অসুবিধার কারণে অলপমান পিপিসি সেন্টারবিল অকান দূরত কারণে যাব অলপ টান পায়, টান পালেও কারবার জড়িয়ে সার্টিফিকেটখন উলিয়াই হলেও ধানটা দিয়ে আগ্রহান্বিত হয়েছে, বেনিফিটটা পাইছে তারমানে, মানে ডাইরেক্ট পিপিসি নিদিও সেই বেনিফিটটা পাইছে।
1: আর আপনার এলাকাত আপনার কোনখন আসনি সর্বাধিক আপনাদের সফল হব পারিছে, কোনখন আসনির জড়িয়ে?
0: এটা আমার আসনি বলে কলে আমার এই পেগি পেডি প্রকুপমেন্টের কথা আমি কলোয়ে, বাকি রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার জড়িয়ে আমার আলু বীজ দিয়া হয়েছিল, সেইবিল প্রতিজন কৃষকে করেছে, বা আমার সরিয়হ বীজ দিয়া হয় সেইবিল বহুত কৃষকে করেছে, এনেকে মটরের বীজও আমার বহুত কৃষকে করেছে, এইবিলাকর জড়িয়ে আর আমার ধান দিয়ে ধানের বীজ দিয়ে মানে আপনার রঞ্জিত সাবান যেটা এইচ ওয়াই ভি কয় সেটো যথেষ্ট উপকৃত হয়। রঞ্জিত সাবানটো এই কারণে কৃষকে লব বিচাৰে, পানির তলত থাকিলেও বহুদিন মানে একো তার ক্ষতি নহয়, মানে তার প্রডাকশনটো ঠিকই পায়, সেইকাৰণে এইবিলাক আসনি আমার উপকৃত হওয়া বলে মই অনুভব করছো, খেতিয়কে লব বিচাৰিছে।
1: মানে কি কি আপনার খেতি ইয়াতে হয়েছে, কি কি কিমান প্রজাতির খেতি ইয়াতে আমার আমার কৃষকসকলে করে? ইয়াত
0: আমার ইয়াতে প্রধানত ধানের খেতে করে, বেশিকে ধানের রঞ্জিত ধানটো বেশিকে করে, রঞ্জিত ধান করে, আর বাকি যেখানে আপনার এই জহা বর্ণি এখানে কমকে করে লোকাল যে ধান, বাকি ম্যাক্সিমাম রঞ্জিত আর বাহাদুর অল্প সলপ করে। শাক পাচলি তো করে বন্ধাকপি এই জিকা আপনার এই ফুলকপি শাক লেচেরা তিয় এইবিলাক খেতেও করে, প্রতি ঘরত অল্প কম বেশি পরিমাণে প্রতি ঘরে করে ইয়াতে আছে।
1: কৃষক সকল জৈবিক পদ্ধতির প্রতি আকর্ষিত হয়েছে না বাৰু, নে কেবল রাসায়নিক সারের উপর ভরসা করে আছে?
0: ইয়াত কৃষকখিনি জৈবিক পদ্ধতির আকর্ষিত নিশ্চয় হওয়া বলেও কব লাগিব। ইয়াত

নিশা 8:02 পরিয়াল কল্যাণ অনুষ্ঠান যোগ চর্চা আর আমার স্বাস্থ্য এই সম্পর্ক যোগগুরু দীপিকা কলিতা আর অঙ্কিতা বরঠাকুরের সঙ্গে হওয়া এটি সাক্ষাৎকার। সাক্ষাৎ গ্রহণ আর প্রযোজনা অশোক ভট্টাচার্যর। নিশা 9:00 চিত্রগেট।

তার পয়েন্টত কাম করে থাকা যা কসাই আছে আগ্রহী হওয়া নাই, তার কারণখিন উলিয়াই লোক লাগবে। অথরিটি কি ধরনের মানে কম্পেল করবছে যে তার যাবই লাগে। এটা সৌমায় যে কথা কলে যে ছাগলী বা গাহরি মুরগি নিধন করার পিছত ছঘন্টা বা আধ ঘন্টালেক থাকিলে এই যে নিট মানে মাসুলটা

নুরুল হকর কথা আর জিতেন দেবর প্রযোজনায় মৃদুলা দাসর কণ্ঠর গীতটি শুনিলে। আকৌ শুনা হোক অনুষ্ঠানত এইবার শিল্পী মৃদুস্মিতা ভট্টাচার্য, গীতিকার পরাগ কুমার ভট্টাচার্য, গীতটির প্রযোজনা অনুপম চৌধুরীর।

0: দীপিকা কলিতা আপনাক নমস্কার জানাইছো।
1: নমস্কার।
0: আর অঙ্কিতা বৰঠাকুৰ
2: নমস্কার।
0: আপনার জানিব বিচার বিষয়টি হয়েছে স্বাস্থ্য রক্ষার যোগে কেনেকুৱা ভূমিকা লব পাৰে। দীপিকাক সুধিছো প্রাণায়াম সম্পর্কে অকন বুঝাই কওক।
1: প্রাণায়াম মানে যোগ বলে কলে আসল অকল প্রাণায়াম বা আসন নহয়, সেইটো আমার যোগ বলে কলে আমি বহুতখিনি বস্তু ইয়াতে আহি যায়। এতিয়া মই চমুকে যেহেতু আপনি প্রাণায়ামের বিষয়ে চাই, প্রাণায়ামের বিষয়ে অকমান কৈ দিম। কিন্তু প্রাণায়ামের স্টেজলৈকে যোৱালৈকে আমার কি হয়, আমার মহর্ষি পতঞ্জলিয়ে কৈছে যে আমি পটককে প্রাণায়ামত বেনিফিট পাব নোৱাৰো। আমি তার আগত আমি বহুত কিছুমান অভ্যাস করব লাগে, যেনে অষ্টঙ্গ যোগৰ কথা কৈছে, যম নিয়ম আসন প্রাণায়াম। তো প্রাণায়াম ফোর্থ হেড হেপ আহে, তার আগতে আমি যম নিয়মের প্র্যাকটিস করব লাগে, তারপর আসন আহে, তারপর আমার প্রাণায়াম আহে। তো ঠিক আছে, এতিয়া মই আপোনার মানে উত্তর হেৰি প্রশ্নটো লৈ চাই মই প্রাণায়ামের বিষয়ে অল্প কৈছো। তো প্রাণায়ামত আমার দুটা শব্দ থাকে, প্রাণ আর আয়াম। তো প্রাণ মানে হৈছে আমার জীবনী শক্তি, আর আয়াম মানে হৈছে এক্সটেনশন। আমি যদি জীবনী শক্তিটোর মানে এক্সটেনশন করব পাৰো, সেইটো আমার হৈছে প্রাণায়াম। তো ঠিক আছে, আমি আমার জীবনী শক্তিটো বঢ়ার লগে আমি গমেই পাব ন আপনাদের, যে জীবনী শক্তি বঢ়া মানে আমার নিজের লাইফ হেৰিটো বাঢ়ি যাব। তো সেইটো প্রাণায়াম। আর প্রাণায়াম আমি কেনেকে করব লাগে, তার বেনিফিটবুর বহুত বেশি, বিশেষকৈ আমার মানসিক হেৰিবোৰ প্রাণায়ামে আমাক বহুত হেল্প করে। মেন্টাল স্টেটত আমার যে অসুবিধা থাকে তো আমার সেইবোৰ বহুত হেল্প করে। তারপর আমার শরীর আমার 72,000 নারী থাকে, 72,000 নারী যেটা আমি শাস্ত্রত পাইছো। তো সেই নারীখিনি আমি ক্লিন করবর কারণে আমার প্রাণায়াম আছে। সেই নারীখিনি আমার তার মাঝে আমার যে জীবনী শক্তি প্রবাহ করবর কারণে আমার প্রাণায়ামের পর আমি বহুতখিনি আমার বেনিফিট পোৱা যায়।
0: প্রাণায়ামের কথাটো আমি আরম্ভ করেছো, বহুত মানুষে যেহেতু ইয়ার লগত পরিচিত সেই কারণে, কিন্তু আপনি কৈছে যে প্রাণায়ামের আগতে আমি নিজকে যদি যোগর কারণে আমি নিজকে ফিট বা সুস্থ করে তুলব খোঁজে, যে মই যোগ করিম, কালির পর মই যোগর অভ্যাস আরম্ভ করিম, তেতিয়া প্রাথমিকভাবে কি করা উচিত?
1: নয় ধরক এটা আমি আজি নর্মেল লাইফ আছো, আমি তো সবরে কিছু বেলেগ বেলেগ রুটিন থাকে ন। তো পটককে যদি আমি যোগ করবো, ধরো আমি স্টার্টিং তো তেনেকেই করিম, ধরক আমি লুজনিং আসন করলো, তারপর হেৰি এক্সারসাইজ করার পিছনে আসন করলো, প্রাণায়াম করে, সেইখিনি আমি করে যাম।
0: আপনি এটা আসন যেটো আসন আমার একেবারে মূল বা বেসিক যেটো আমি আরম্ভণিতে করব লাগে, এটা আসনের নাম কো?
1: আরম্ভণিতে ধরো আমি একদম স্টার্টিং কিন্তু আমি নিজের লুজনিং করব, আমি ফার্স্ট বহিয়ে আমি ধরো ওম শান্তিং করব লাগে, সদায় তিনবার ওম শান্তিং এই কারণে আমি করব লাগে,
0: করে দেখাই দিও,
1: করে দেখাই দিম ন, যেখানে একটা ধ্যান আসন আমি বহিম, আমার রাজহাড় সিধা হয়ে থাকি লাগবে বা মূরটা সিধা হয়ে থাকি লাগবে, আমি আমার আজ্ঞা চক্রত আমি কনসেনট্রেট করব পারো, নহলে আমি আমার উখা নিশাহত আমি কনসেনট্রেট করব পারো। তো তারপর আমি দীঘলকে উখা লম, আর যদি আমি উখাটো এরিম তেতিয়া আমি ওম শান্তিং করিম। আর ওম শান্তিং আমার তিনটা সিলেবল থাকে, আ উ ম, প্রথম আমি আ করিম, তারপর উ তো অকমান দীঘল হব, ম তো তারপর আর অল্প দীঘল হব। তো তিনটা সিলেবল আমি ওম শান্তিং করিম। আর ওম শান্তিটা এই কারণেই করা হয়, কারণ কেউ হয় আমার মনটো বেলেগত থাকে, আমার বডিটো বেলেগ, শরীরটা বেলেগত থাকে, যেটা আমি ওম শান্তিং করিম, আমি নিজের ভিতরতে সেইটা আমি ফিল অনুভব করিম, লগে লগে আমার মন আর বডিটো এটা হেৰিত আহি যায়। তাৰ পিছত যেতিয়া মন আর বডিটো আহিব লাহে লাহে আমি বাকিখিনি
0: অভ্যাস ধ্যানৰ ঠিক পূর্ব স্তরতে আমি এই কথাটো এনে করিব লাগে। তো
1: আপুনি যি কোনো কামতে নিজৰ মনটো থাকিব লাগিব, আমি পঢ়ুৱে বা যি কোনো কাম, আমাৰ যে মনটো নাথাকিব তুমি কামটো কৰি লাভ নাই, আমাৰ ধৰক মনত বেলেগ চিন্তা কৰি থাকো তেতিয়া আপুনি যোগাটো কৰি লাভ নাই। তো সেইকাৰণে আমি ষ্টাৰ্টিঙত ওম শান্তি কিন্তু এই কাৰণে কৰো যে আমাৰ মন আৰু শৰীৰটো আমি এটা কৰি ল'ব বিচাৰো। তো মই আপোনাক এবাৰ দেখাই দিছো আপুনি কৰিব পাৰিব। তো প্রথমতে মই যিকোনো এটা আসনত বহি লৈছো, বহি মই মোৰ আজাৰ চিধা কৰি বহিছো, তাৰপিছত মই দীঘলকে উখা ল'ম, আর যেটা মই উখাটো এৰিম তেতিয়া মই ওম শান্তিং কৰিম।
0: এতিয়া এইটো কিমান সময়লৈকে কৰিব লাগে, মানে কিমান দেৰি আপুনি তাৰমানে উশাহটো, আপুনি যেতিয়া দীঘলকৈ মই উশাহ লৈছোঁ, যেতিয়া মই নিশাহটো এৰি দিম, দিয়াৰ সময়ত আপুনি কৈছে অম এইটো ক'ব লাগেতো, এইটো কওঁতে মোৰ কিমান সময় লাগিব লাগে?
1: সেইটো আপোনার নিজের হেৰি মতে সবরে বেলেগ বেলেগ হব, কিছু মানে ধর উখাটো বহুত দীঘলকে এৰিব পাৰি, হোল্ডিং ক্যাপাসিটি বেশি থাকে, কাবার কম থাকে, তো সেইটো প্রত্যেকের বেলেগ বেলেগ হব, এইটো কোনো হেৰি নাই যে এইখিনি করব
0: লাগিব।
1: স্টার্টিং যেটা আমি করিম, ধর এনে আমি যোগা এটা হেৰি করব গেছো, স্টার্টিং যেটা আমি করিম তেতিয়া আমি তিনবার করে আমি স্টার্ট করিম, আর যদি আমি এইটো মেডিটেটিভ হিসাবে করব যাও সেইটো কৰিব গলে আমি হয়তো দীঘলীয়াকে কৰিব লাগিব,
0: দীঘলীয়া মানে তথাপি তাৰ এটাটো ইয়া থাকিব, ধৰক 15 মিনিট আধা
1: ঘণ্টা, হেনেকে আমি ধৰ 11 বাৰ 21 বাৰ তেনুকা তেনুকা ধৰণত আমি কৰি যাওঁ, যেতিয়া আমি ধৰ অলপ মেডিটেটিভ ষ্টেজত যাব বিচাৰো সেইটো আৰু।
0: প্ৰথমতে আপুনি যেনেকে অম এই ধৰণে আপুনি অম শান্তিং কৰিলে, কৰাৰ পিছত আপুনি তাৰ পিছত
1: অন্য আমি অকমান কিছুমান হস্তমুদ্ৰা পদমুদ্ৰা সেইবোৰ আমি লুজনিং কৰি ল'ম, কাৰণ খপককে যেতিয়া আমি আসন কৰিম তেতিয়া আমাৰ হেৰিবোৰত মাছলবোৰ এফেক্ট হয়, মাছল হওক বনতে হওক

0: পটককে হয়ে যায়তো তো আমি লুজ দিন কিছু করে লো ধর কিবা মুদ্রা হস্ত মুদ্রা পদ মুদ্রা এইখানে করার পিছিয়ে লাহে লাহে আমি আসন আহিম।
1: অঙ্কিতা খুঁজেছো প্রণায়াম করতে মানুষ বিভিন্ন ধরনের বিভিন্নজনে মুখেই কৈছে একটা নাকেরে টানিব লাগে এরিব লাগে না এটা নাক বন্ধ করে ইটুরে টানিব লাগে
2: বহুত ধরনের প্রাণায়াম থাকে আসলে। এতিয়া আপনি যদি থেরাপি হিসাবে প্রাণায়ামটি করেছে তেতিয়াহলে আপনি বহুতখিনি কন্ডিশন প্রথমত চাই লব লাগিব যে সেই মানুষজনের ব্লাড প্রেসার হাই আছে নে লো আছে, সেই মানুষজনের ডাইজেস্টিভ প্রসেস কেনেকুয়া, সেই মানুষজনের মেন্টাল প্রসেস কেনেকুয়া চলি আছে, তেওঁ যদি ডিপ্রেশনত আছে না তেওঁ এংজাইটিত আছে, তো এই গোটেই বস্তুখিনি জানি সদস্য যোনজন থাকে তেওঁ বিশেষ পার্সন বিশেষে এইখিনি বেলেগ বেলেগ হয়। গতিকে আমি যেটো করো কিছু আমার প্রাণায়াম আছে ব্যালেন্সিং প্রাণায়াম, যেনেকে নারী শোধন প্রাণায়ামটো আমার ব্যালেন্সিং প্রাণায়াম, আমাক বডিটো ব্যালেন্স করে, আমার গোটেই উশাহ নিশাহর প্রক্রিয়াটো ব্যালেন্স করে। আমার একটা ভ্রামরী প্রাণায়াম বলে আছে যেটো আমার ব্যালেন্সিং প্রাণায়াম, আর তার উপরই কিছু আছে যেটো আমার বডিটো গরম করে দিয়ে, কিছু আছে যেটো আমার বডিটো ঠান্ডা করে দিয়ে। গতিকে আমি যেটা প্রাণায়াম করো আমি মিক্স করব লাগে, আমি যদি গরম বডিটো গরম করার পর আরম্ভ করছো মাজতে আকো ব্যালেন্সিং এটা করিম, আকো আমি বডিটো যদি ঠান্ডা করছো আকো একটা ব্যালেন্সিং করিম। গতিকে আমি এটাতে রয়ে থাকিব নোৱাৰো, আর প্রাণায়াম করলে কেতিয়াও এটা নাকেরে নকরো, আমি নাকেরে তো করিমই, কিছু প্রাণায়াম এনেকুৱা আছে যত আমি মুখরও এক্সেলেশন তো মুখেরও হয়। গতিকে বিভিন্ন ধরনের প্রাণায়াম আছে আর থেরাপি বিশেষে বা আমি হাথা যোগা যদি চাব যাও বা রাজযোগা যদি চাব যাও সেই বিশেষেও আমি প্রাণায়াম যেটে আমাক মানসিকভাবে কুল ডাউন করে দিয়ে সেইটে হয়েছে আমার প্রাণায়াম। তারপরে আমার যে স্বাস্থ্য যুক্ত আমার ইন্টারনাল অর্গেন থাকে তার যে এফেক্ট করে সেইটে হয়েছে প্রাণায়াম। গতিকে আমি অকল এটা নাক বা আমি অকল গরম বা অকল ঠান্ডা তেনেকে আমি করব নো, আমি ব্যালেন্সিং ভারসাম্য রক্ষা করবলে যে প্রাণায়াম থাকে তেনেকে বহুতখিনি প্রাণায়াম করব লাগে।
1: একেবারে সহজকে করব পড়াটো কি রাতে উঠি বহি লৈ অকল বয়সস্থ মানুষ যেটা করব খোঁজে
2: আসলতে আমার প্রত্যেকখন উপনিষদতে লিখা আছে যে আমি যেতিয়া যিকোনো ধরনের প্রাণায়াম করবলে যাও তার আগতে আমি আমার ভিতর যিখিনি নারী আছে সেই নারীখিনি শোধন করব লাগে। সেই প্রাণায়ামটির নামই হল নারী শোধন, নারী শোধন বলে কয় সংস্কৃতত। গতিকে সেই প্রাণায়ামটি যেটা আমি করিম প্রথম যেটা এজনে আরম্ভ করে তেওঁ ধরক একেবারে অভ্যাস নাই একু করার, তেওঁ যেটা আরম্ভ করব তেওঁ লেফট নস্ট্রিলেরে উশাহ লব, লাহেকে রাইটেরে এরি দিব, আকো রাইটেরে লব, লাহেকে লেফটেরে এরি দিব,
1: মানে এবার অল্টারনেটলি
2: অল্টারনেটলি লব, যেটুরে লয় তার অপজিটরে এরিব, যেটুরে আকো এরিলে সেটুয়ে লব। গতিকে তেও তেনেকে প্রথমতে আরম্ভ করলে সেটু হল ফার্স্ট স্টেজ। তারপর যেটা তেও অলপমান এক্সপার্টিজ ইয়াতে গেইন করলে তারপর তেও লাহে লাহে হোল্ড করবলে স্টার্ট করব, যেটু সংস্কৃতত কোয়া হয় কুম্ভক। তেও লেফটেরে ললে অলপ দেরি নাকটু বন্ধ করে হোল্ড করে রাখিলে, তারপর আকো রাইটেরে এরি দিলে, আকো রাইটেরে ললে অলপ দেরি নাকটু বন্ধ করে হোল্ড করে রাখিলে, আকো লেফটেরে এরি দিলে। গতিকে সেই তেনেকে তেওঁ তেতিয়া স্টেমিনাটো বাড়িব, তেনেকে তেনেকে তেওঁ নিজৰ পাওয়ারটো ইনক্রিজ করব পারে। গতিকে সকলো মানুহে করিব পারা, যেটো কোনো সাইড ইফেক্ট নাই, যিকোনো ধরনের বয়সৰ হোক স্ত্রী পুরুষ যিকোনো বেমারতে সকলোৱে করিব পারা প্রাণায়ামটোৱে হল নারী শোধন প্রাণায়াম, যেটো আমি প্রাণায়াম আরম্ভ করার আগতেই আমি এই শোধনখিনি করে লব লাগে।
1: আর এনেকে করলে সাধারণত কিমান সময়ের কারণে করা উচিত? সাধারণত রাতিপুৱাই করে মানুহে,
2: রাতিপুৱা সাধারণত করে, কিন্তু আজিকালি আমার যে লাইফস্টাইল সেই লাইফস্টাইলত কেতিয়াবা এনেকুৱা হয় যে আমি রাতিপুৱা একেবারে সময় নাপাও, সেইখিনি মানুহে যেতিয়াই সময় পায় তেতিয়া করব লাগে, পেটটো সম্পূর্ণ ভর্তি হয়ে থাকিব নালাগে। তার বাহিরে তেওঁলোকে যেতিয়া আরম্ভ করিব তেওঁলোকে আসলে প্রথম আরম্ভ করতে তিনি মিনিট মানতে তেওঁলোকৰ কনসেনট্রেশনটো ভঙ্গ হয়ে যায়, কারণ ইয়াত অকল উশাহ নিশাহেই নহয় আপনি ফোকাস করব কনসেনট্রেট করব, গতিকে কনসেনট্রেশনটো প্রথম তিনি মিনিট মানতে ভঙ্গ হয়ে যায়। গতিকে প্রথম তেনেকে স্টার্ট করে তারপর দহৰ পৰা পোন্ধৰ মিনিটলৈ গৈ এইটো বিশ পঁচিশ মিনিটলৈকে আপোনালোকে কৰিব পাৰে।
1: যিটো প্ৰক্ৰিয়াত আমাৰ মানে শ্বাস প্ৰশ্বাসৰ যিবিলাক অসুবিধা থাকে কেতিয়াবা মানুহৰ চৰ্দি লাগে বা মানুহৰ চাইনাইটিছৰ সমস্যা থাকে বা কাৰোবাৰ ডিঙিৰ, মই কৈছোঁ শ্বাস প্ৰশ্বাস তন্ত্ৰটোত, সেই সমস্যাবিলাক আঁতৰোৱাৰ ক্ষেত্ৰতো এইটোৱে সহায় কৰিবনে?
2: ডেফিনেটলি সহায় করব, সেই সমস্যাবোৰৰ কারণে স্পেসিফিক আৰু প্রাণায়াম আছে, কিন্তু সেইখিনি স্টার্ট করার আগতে আমি যিকোনো ধরনের আমি প্রাণায়াম স্টার্ট করার আগতে আমি যদি নারী শোধন প্রাণায়ামটো করবলে আমার শাস্ত্রত লিখা আছে যে আমি এইটোৰে আৰম্ভ করব লাগে। এতিয়া যদি আমার কেনেবাকে পানী লাগিছে সর্দি লাগিছে সাইনাসাইটিছ হৈছে তেতিয়াহলে আমি অলপমান গরম রাখব লাগিব গাটো, গতিকে উষ্ণ করে দিয়া প্রাণায়ামখিনি আমি করব লাগিব নারী শোধনের পিছত। আর যদি আমার কেনেবাকে জ্বর হয়েছে বা গাটো অলরেডি গরম হয়ে আছে তেতিয়াহলে অকনমান শীতল করে দিয়া প্রাণায়ামখিনি আমি করব লাগিব। তেতিয়া সেই

0: মানে পানী আৰু লগতে লবণটো পায়খানাৰ লগত বা ভূমিৰ লগত ওলাই যায়। সো সেইখিনি রিপ্লেস কৰাৰ কাৰণে আমি ওআরএস ব্যৱহাৰ কৰো, যাতে শিশুটিক আমি সেই ডিহাইড্রেশন হোৱাৰ পৰা আমি ৰক্ষা পেলাব পাৰো। কাৰণ শিশুটি প্ৰত্যক্ষভাৱে ডায়েৰিয়াৰ কাৰণে মৃত্যু নহয়, ডায়েৰিয়াৰ ফলত যিটো ডিহাইড্রেশন হয় তাৰ পৰা কমপ্লিকেশন হৈ পেলাইহে শিশুটি মৃত্যুমুখত বা সিরিয়াস হোৱা দেখিবলৈ পোৱা যায়।
1: এতিয়া ধৰক আমি ডায়েৰিয়া হলে যিটো পানী ওলাই যায় তাৰ কাৰণে আমি ওআরএস দিওঁ, এতিয়া ওআরএস তাত কি কি থাকে?
0: ওআরএস একচুয়ালি এটা ফিক্সড ফর্মুলেশনতে আহে, আমাৰ গভর্নমেন্টৰ ফালৰ পৰা গভর্নমেন্ট হস্পিটেল বিলাকত পোৱা যায় বা আমি বাহিৰৰ ফার্মাসি বা কমার্সিয়ালি এভেলেবল কিছুমান ওআরএস থাকে। তাৰ ভিতৰত যোনটো পাউডাৰ ফৰ্মত থাকে তাতে আমাৰ চাৰিটা কম্পনেন্ট থাকে, মেইনলি সোডিয়াম ক্লোৰাইড, পটেসিয়াম ক্লোৰাইড, ট্রাইসোডিয়াম সাইট্রেট আৰু গ্লুকোজ। এই চাৰিটা এটা ফিক্সড ডোজত আমি কম্পোজিশনটো থাকে। ইয়াৰ বাহিৰে যদি বেলেগ ধৰণে এইটো ওআরএস প্ৰিপেয়াৰ কৰা কিছুমান কমার্সিয়ালি এভেলেবল আমি ওআরএস দেখিবলৈ পাওঁ, অলরেডি রেডিমেড ফৰ্মত আহে। তাতে কিছুমান এডিটিভছ থাকে, ধৰক তেওঁলোকে অলপ খোৱাৰ তৃপ্তিৰ কাৰণেও কিছুমান বস্তু তাতে মিহলি কৰি দিয়া দেখিবলৈ পাওঁ, যাৰ কাৰণে তাৰ একচুৱেল যোনটো আমি ওআরএসৰ যোনটো কম্পোজিশ্যন হয় প্ৰয়োজনীয়তা হয় সেই বস্তুখিনি নাথাকে।
1: এতিয়া এই ওআরএস দিওঁতে কিবা নিয়ম আছে নেকি?
0: ওআরএস দিয়ার প্রথম হচ্ছে আমি কেনেদরে তৈয়ার করব লাগে ওআরএস টু। ওআরএসর প্যাকেটতেই গোটেই ইনস্ট্রাকশন খিনি লিখা থাকে, আমি যদি ভালদরে চাও আমি দেখা পাম। আমার বাজারত মেইনলি দুটা ধরনের প্যাকেট থাকে, গভর্নমেন্টের ফালের পরাও থাকে। তাতে ডাঙর প্যাকেটও আমি এক লিটার পানির বাবে ব্যবহার করো, আর সরু সাইজের যা স্মল প্যাকেট বলে কোম সেইখানে আমি 200 ml পানির মিহলাই ব্যবহার করো, অর্থাৎ এক গিলাস পানির। এটা আমি যা ওআরএস ব্যবহার করো, ব্যবহার করার আগত আমি প্রিপেয়ার করার কারণে প্রথমে আমার হাত আমি ভালদরে সাবোনেরে ধুই লব লাগিব। তারপর একটা খোলা বাসনত আমার হিসাবত আমি এক লিটার পানি লম, যদি সরু প্যাকেট ব্যবহার করছো 200 ml পানি লম, তাতে আমি সেই ওআরএস টু মিহলাই লব লাগিব। ভালদরে মিহলি হওয়ার পিছত আমি এবার শিশুটিক দিয়ার আগত এবার চেক করে চাব লাগে, খাই চাব লাগে, যাতে কারণ ওআরএস এর টেস্ট আমি জানিব লাগিব, সেটো হচ্ছে অলপ মিঠা আর অলপ নিমখিয়া ধরনের হয়। যদি খোৱাৰ পিছত আমি গম পাও যে বেশি মিঠা পাইছো বা বেশি নিমখিয়া হয়েছে, তেতিয়াহলে আমি লগে লগে সেটো আমি ডিসকার্ড করে আকো আমি নতুন প্রিপেয়ার করব লাগে বেলেগ প্যাকেটের পর আকো প্রিপেয়ার করব লাগিব।
1: এখানে খুদিছো আমি ঘরোয়াভাবে ওআরএস প্রস্তুত করব পারো নাকি?
0: ঘরোয়াভাবে পারো, কিতেবে ইমার্জেন্সি সিচুয়েশনত সপোজ রাতি আপনার শিশুটিরে হোক বা আমারও হব পারে, কিতা যদি কিবা কারণত রাতি এনেকুয়া হয় বা ইমার্জেন্সি সিচুয়েশনত লাগে, তেতিয়া আমি ঘরতে আমি এক লিটার পানি লল, চাহর চামচ হব লাগে, অর্থাৎ চাহ চামচর 6 চামচ চেনি আর আধা চামচ নিমখ, সেইখানে মিহলি করলে ইয়ার কম্পোজিশনটোর ওসর পাজরে আমি দেখিবলে পাও। গতিকে ওআরএস হিসাবে আমি হেতু ব্যবহার করিব পারো।
1: হয় ওআরএসর বাহিরে অন্য পানীয় দিব পারি নেকি শিশুক?
0: অন্য পানীর ভিতরতো প্রথমেই মই কৈছো যে ব্রেস্টফিডিংটো আমি কন্টিনিউ কৰিব লাগিব, যি শিশু ব্রেস্টফিডিং লৈ আছে আর নর্মেল আমি যোনটো পানী খাইছো সেইটো বিচাৰিলে সেইটো দিব পাৰো, বিশেষকৈ আমি ওআরএস টো দিব লাগিব। তার বাহিরেও যদি আমি দিব বিচাৰো, ধৰক আমি দালি পানী দিব পাৰো, চাউলৰ পানীটো দিব পাৰো, বা আমি কেতিয়াবা কানি সল্টেড লাচি বুলি কওঁ, ধৰক আপোনাৰ নিমখ দিয়া দৈ আমি দৈটো আমি ব্যৱহাৰ কৰিব পাৰো, বা তাৰ বাহিৰে আমি ভেজিটেবল স্যুপ তাৰ সলনি ব্যৱহাৰ কৰিব পাৰো, এনেধৰণৰ বস্তুবিলাকেই ব্যৱহাৰ কৰা হয় যিবিলাক ঘৰতে এভেলেবল থাকে। আমি জিংকটো ওআরএসৰ লগত ব্যৱহাৰ কৰিব লাগে, কাৰণ জিংকে আপোনাৰ এইবাৰৰ এপিছডটোত যোনটো হৈছে সেইটোতকৈ নেক্সট যোনটো হ'বলগীয়া আকৌ হ'ব লগা সেই প্ৰৱণতাটো কমাই দিয়ে, আৰু যোনটো আপোনাৰ পাকস্থলীৰ লগত খাদ্যনলীৰ যিখিনি কোষ থাকে সেইবিলাক ৰিজেনেৰেশ্যন হোৱাত সহায় কৰে। সো সেইকাৰণে আমি জিংকটো সদায় আমি ওআরএসৰ লগত ব্যৱহাৰ কৰিব লাগে যেতিয়াই আমাৰ ডায়েৰিয়া হয়। কিন্তু জিংকটো দিয়াৰ কাৰণে আমি হেলথ কেয়াৰ প্ৰফেচনেল বা ডক্টৰৰ পৰামৰ্শ লৈ পেলাইহে আমি ব্যৱহাৰ কৰিব লাগে। যদি নাথাকে তেতিয়াহলে আমি টেবলেটটো আমি পানীৰ লগত মিলাই পেলাই আমি ব্যৱহাৰ কৰিব পাৰো। সেইটো এটা
1: জিংক
0: হয়
1: লগত চেনি আৰু নিমখটো?
0: নাই নাই, সেইটো নহয়, জিংকটো বেলেগকে এটা মেডিচিন হিচাপে আমি ঔষধ হিচাপে ব্যৱহাৰ কৰিব লাগিব, দিনত এবাৰকে ইউজ কৰা আটাইতকৈ জানিবলগীয়া কথাটো হৈছে বেছিভাগ আমি দেখা পাওঁ জিংটো ডায়েৰিয়া এপিছডটো ঠিক হৈ যোৱাৰ পিছত পৰামৰ্শটো ফলো কৰা দেখা নাপাওঁ, সেইকাৰণে টোটেল আপোনাৰ 14 দিনৰ কাৰণে দিয়া হয়, সেই যাতে 14 দিন